কনিগদে কাশুনি শিলং কখুবর বান পুলিশপি দায় ইনে বদা লিংডো কিমাত বকং সান জং কখুবর উনং এলাম্বলা খামসলেম জং বিজেপি উহিমান্তা বিশ্বাস শর্মা উলবাম স্মাইকুম উমিন্তি রংবা কা আসাম হাকসিন কবা আর উ চিফ সেক্রেটারি কমিখালিয়া উ ডক্টর শকিল পি আহমেদ উলালাবন পিন্ডপ ইয়েজিং পিন্ডপ ডালাদি হি ইয়েজিং টেপ কেং গসেম নাকবন্তা কা হাউস লিস্টিং অপারেশন জং কা খান্না সামারি আর হাজার আরপিও লিংবা কা সেলফ ইনুমেরেশন পোর্টাল পিন্ডম নো কা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইয়া কা এক্সামিন নিট ইউজি আর হাজার আরপন রিউ বাট কে ইন্ডিয়া কল কিনতিউ কিজিং পিনমি ইয়াকল এয়ারশেড জিংশেড এলপিজি না কলজন লাইফন রিউ হাজার টন শিসি শাহ কা সান পোসাও হাজার টন ওয়াট হ্যাপেনিং কিজিং এলে বডন হাউস এশিয়া কা খুবর কবনিয়া উন্নং এলাম্বলা স্লম জংগসং বিজেপি উ হিমান্তা বিশ্বাস শর্মা মিনতাকসং উলশিম স্মাই কুম উমিন্ত্রি রংবা জং কা আসাম হাকসেন কবা আর উলাত লক্ষ্মণ প্রজাত আচার্য উলপিনিয়া ইগজিং এলং পিনবাম স্মাই উ শর্মা হাকজিং এলং কবলা লং হামাদন কা ভেটেরিনারি কলেজ হাকনাপরা গুয়াহাটি রিংকাত লংবার উ শর্মা সসাউমুট কি ওয়ে পাট কি এম এল এ রু লপিনশিম স্মাই কুম কি ক্যাবিনেট মিনিস্টার কিনি কিলং উ রামেশ্বর তেলি বাদ অজন্ত নিয়োগ নাগসং বিজেপি ও অতুল বোরা না আজম কানা পরিষদ বাদ উখারণ চারণ বোরো না বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট উমিন্ত্রী রংবা আদো নরেন্দ্র মোদী উমিন্ত্রী কিকাম কোর বারি ও অমিত শাহ উমিন্ত্রী কিকাম ইয়াদারি ও রাজনাথ সিং লম্বাদ বোনগুট কি ওয়ে পাট কি মন্ত্রী কে সরকার পদেং বাদ কি মন্ত্রী রংবা নাকি জিল্লা বসেন শার গসং এন ডি এ কিলে দন লং হাগনি কেজিং এলং উমিন্ত্রি বপেট একতনাথ পেট্রোলিয়াম আন ন্যাচারাল গাছ উ হরদীপ সিং পুরি মিনতাগসি উল অং বাকি ইন্ডিয়া কে কিনটিউ কে জিংপিনমি একল এয়ার এল পি জি নাক লজন লাইফন রিউ হাজার টন শিসি শাকা সানভুসাও হাজার টন ওয়াট হ্যাপেনিং কে জি এল এ কবডন হাউস এশিয়া উমিন্ত্রি উল অং ইয়কনে হকপোর বা আই জিং ক্রেন হাক আনুয়াল বিজনেস সামিট আর হাজার আপন রিউ হ্যা নিউ দিল্লি উমিন্ত্রী উল অং বাহাবা কিবা বুন কি রি কি মান ইকে জিং কিউ ডোর ভা জং কে ডোর বারগে জিং দু না ওম ফিয়াং হাকি বনাই বালালা হিনরে কি ইন্ডিয়া কলালা বান পিন নে ইয়াক ডোর উল অং বাক রি কলালা বান কিনশো নাক বান তান রিউ পোস নি ক গ্রুড অয়েল বাট কে এল এন জি বা সব সান সি নাক বান তা কে এল পি জি বান পিন টিকনা বা কানুম দন কে জিংমা জং কে জিং কর ডো ইয়াকি নি কি মার কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে লাই বন পিন্ডম নো ইয়াকে এক্সামিন নিট ইউজি আর হাজার আপন রিউ কবল থমু বন পিনলং হাক লাই তরিক মিনতা উবনাই নাক বিনতা বন পিডং ইয়াকি বন পুলি ইয়াক মেডিকেল হাক কর্দন অন্ডার গ্রাজুয়েট হাকর ইনসান সোশ্যাল মিডিয়া কে এন টি এ কল পিনটিম বা ইয়াকি কারাই লিম নাক বিনতা জিং বিট জিং বিয়াং জুগি খেনা বাট কে জিং শিয়া ইয়াকে ন্যাশনাল এক্সামিনেশন সিস্টেম কেনে কে এজেন্সি কল অং রু বা সরকার কল রায় বন ফা ইয়াকে নিক কম চাক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সি বি আই নাক বিনতা জিং টো কেট কবিয়া হলোর কে জিং কিনো বা কল ডন কে জিং লাইট টু জং কি পেপা ও ডক্টর শকিল পি আহমেদ আই এ এস চিফ সেক্রেটারি শক সরকার মিখালিয়া উলালা বন পিন্ডপ ইয়াকে জিং পিন্ডাম ইয়াকি জিং টেপ কেং গসেম দলাদিহি নাক বিনতা কা হাউস লিস্টিং অপারেশন এইচ এল ও চোক খানা সামারি আর হাজার আরফিও মিনতা গসি লিংবা কা সেলফ ইনুমেরেশন পোর্টাল কে জিং পিন্ডাপ হি ডালাদি ইয়াকি জিং টেপ কেং গসেম নাক বিনতা কা খানা সামারি আর হাজার আরফিও হামি খালিয়া কলসদং হাক শি তরিক উজ্জিমং আর হাজার আরফন রিউ কবলং কা সিন জাম কব কং সান কে জিংসদং পিন্ত্রিকম ইয়াকে ডিজিটাল নাক বিনতা কে জিংলোম খানা সামারি কবন ওয়ান কবল থমু বন পিনসুক ইয়াকি পাইট বা কে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জংক অফিস উ ডিস্ট্রিক ট্রান্সপোর্ট অফিসার ডিটিও ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক কলপিনলং ইয়ে জিংখমি কব কিরপং পর্শা ইয়ে কি কালি কি বম দন ইয়াক হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটস এইচ এস আর পি কি বম ব্যাং কি কট কিসলা বাট কিবা পিনখেন ইয়ে কি আ কালি কেনে কে জিং পেবনিয়া কলং হাশিলেন্টার কু রক বা সাউ পু সাউ ই হজন কৃষ্ণং লোম সোখলোর হামাইরং ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক হাকনি কে জিং পেট ডন বোন কি কালি কিনথোপ ইকি কালি আর শাকা কি বম দন ইয়ে কি নম্বর প্লেট কি বা টিকনা কি কট কিসলা কি বা ব্যাং কি সাইলেন্সার বলা পেনকলা বার কি নোংয়া কালি আর শাকা বা খলম কোপ ইয়া কা হেলমেট
kakinhon jong ke enforcement kalabat bontli ki kali danru kebalasha dainkuna namarga jingpen khen yeki kendon nya kali kane ka khubor ka wanshupi na ka akashwani shillong ke national people's party npp mauthat russian block kalapalong yake jingalang paitba hashnong nong shillong ha eastern west khasi hills district kumshibanta nage jingala paitba hashwa ke jingwan jongke election shiteng samoi jongke lok sabha parliamentary constituency yake jingalang lapalong banwa jingershan naka binta ukritong ke seng u dr drl nonglan Habakran haka jingyalang u Dr. DRL Nonglai ula waad ike jingkershan jongki paitba bat ong mege jingtmu ba kongsan jong u habaya le yakane ke election kalong ban traina ka binta ka bhaakamiat bat karoi ka par jongki brio. Yaka Shillong Civil Hospital kabala rim kaba khim bat kabala khapnya shen onsa pinhe no yaka ban pinyo yaki jingdon kam ke ba khamba bat kaban la ru ban pidyang yaki ba bon ngot ki nong pang haba pintip yaka ne haka sining kong u mentri katnat ka koit ke khya oba wailan miki shila ula ong baka Red Cross kala minjur ban a yaka jaka jongka naka binta ban pinhe yaka ne ka hospital Ula ongru baka sarkar kala de pinkre yaka detailed project report DPR but on supply yaka tender u mentri ula batai baka jing pinhe ke dei kabla don kampalan ban weng yaka jing e badon minta but ban pin bha yaka jing ai jing sumari ki brio jung ke shillong but yaki ban na ki jaka ba marjan ki ba wan shakani ko hospital Umentri Rangba Jongga Jilla U Conrad Kongdal Sangma Hakasni Ningkong Ula Play Yaga Silum Ga Jingpinmi Rindya Haboy Rumbong Hari Bhoy District Daga Jingtmu Ban Kintiu Yaki Jingpinmi Yaki Jain Rindya Bat Ban Kirshan Yaki Nong Riyo Nyang Rindya Bat Ki Nong Than Jain Rindya Haka Jilla Habakren Haka Jingyalang Umentri Rangba Ula Ong Bakari Bhoy Kedeko Wei Naga Jaka Kaba Klanbha Ka Jingpinmi Yu Sai Rindya Hamikalia Bat Kawan Baaru Haka Perthei Haka Jingpinmi Yakinyang Rindya Ki Bor Pahara Kele Yokkem Yaki Prangut Ki Le No Bakintop Yaki Arngut Ki He Nongyalam Ki Badei Na ki seng bala khen bi an ha manipur haringkat ki bon bha ki tyari le bar ki tyar pin bithei nalor ki kot kisla bat ki mobile phone layatho ki sarkar hinne kisni ya ki te ki prangot ki le no layo kem ne ki district we pair pair bakkin thop ya ka chura chandpur imphal west kachin bat imphal east Daka Jingjan Jong ka Jingwan ka Ayom Slam, but ka Jingwan Bel Air, Naka Pang Shatis, Shatis Sepni, ki Bor Pinyat ka West Garo Hills District, kila Pinjur Yikilat Yada ban Telakam, Yaki Jingsha Pinjulor Bala Banja, kum naka Jingshle Haki Jaka Madan, ka Jingtwa Kendo, but ki wake Jingja ba Dunkam Kirki Yaka Jingyada. Hakabia Day, but ka ne, ka Disaster Management Authority, DDMA, West Garo Hills kalapinlong yaka coordination meeting bat ki he jungit natrekam ki agency bat ki badei banle yaka kam minta gasni banya perkhat byang yaki jingpin kre lpa bat ban pinklan yaki jingtrekam bat baro ki badan binta hakani kelyang ula banjur yaki jingkong san jong ka jingtre kabada ka minsim kabahong bat ke jingkit kli yaka kam hashwaban pinkut yaka kubor sa shisen ki mat bakong san Unongilam Balaslam Jonga BJP Uhimanta Biswa Sarma Ula Bams Maikum Umintri Rangba Ka Assam Hakasin Kabaar. U Chief Secretary Kamikalia U Dr. Shakil P. Ahmed Ula Laban Pindep Yaka Jing Pindap Hi Dalade Yaki Jing Tip Ka Yenka Sem Naga Binta Ka House Listing Operation Jonga Kana Samari Arhajar Arpnyo Lingbaga Self Enumeration Portal. Pindam No Ka National Testing Agency Yaka Examin NEET UG Arhajar Arpanriu. But ke India ka kintiu ka jingpinmi yakal air shed jingshed LPG na ka lajan laipanriu hajar ton shisni shaka san pusau hajar ton wat hapadeng ki jingale badon ha West Asia. But katto ka kubor ka lakut kablawan shupi na ka akashwani shillong. Sabahaban apa segi kubor kibanbo naka. Segi program kibanbo naka.
कनेगडेक आकाशवाणी शिलांग।